0: Mohabbat Hona Jai is gezongen door Alka Yachnik en Kumar Sanu. En gezongen door Amit Kumar komt het volgende liedje in het programma Geetum Kileher uit de film Raju Chacha.
1: Please, mujhe apni sachchai sabit karne ka ek chance do. Hum dono ke paas guzra hua kal nahi hai. Kahin aisa na ho ki tum mauka na do aur hamara aane wala kal bhi humse chhin jaye.
2: Tumne jo kuch bhi kiya Shekhar, उसके बाद खुद पे से भरोसा उठ गया। समझ में नहीं आता क्या सच है और क्या झूठ। प्लीज शेखर, लेट मी गो।

सैया दिल में आना रे, आके फिर न जाना रे, हो आके फिर न जाना रे। छम छमा छम छम, gezongen door Shamshad Begum kwam deze uit de film Bahar. En Rata Limbia is het volgende liedje gezongen door Tanshik Bakhchi. Uit de film Shersha komt Kerata Limbiare.

पत्थर वर्गीय आज इस गजों दो रणवीर एंड बी प्राक। Het volgende liedje in het programma Gietonke Leher via Radio SBS is gezongen door Vijay Benedict en Chorus. I'm a Disco Dancer.